0: আকাশবাণীর বিকল্প নাই, আকাশবাণী শ্রেষ্ঠ মাধ্যম।
1: আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন সুপ্রীতি মিশ্র। মুখ্য শাসন সচিব অনু গর্গর অধ্যক্ষতায় লোকসেবা ভবন সম্মেলনী কক্ষন প্রাক বাত্যা প্রস্তুতি বাবদ গোটে উচ্চস্তরীয় বৈঠক হয়েছে। ভৌগোলিক স্থিতি হিসাবে ওড়িশা বাত্যা লাগি অতি সংবেদনশীল আও জলবায়ু পরিবর্তন লাগি বাত্যা সম্ভাবনা বড়ুতবানু শূন মৃতাহত লক্ষ্য লাগি প্রস্তুতি জারি রয়েছে। পানিপাগ নির্দেশিকা ডক্টর মনোরমা মহান্তি বৈঠকটি যোগ দিয়ে কইছেন, ইহাদে ওড়িশা উপকূল কেনসি প্রকার বাত্যার সম্ভাবনা নাইন, হেলে প্রাক বাত্যা প্রস্তুতি হিসাবে সবু স্তর্ণ প্রস্তুত রহবারকে সে রাজ্য সরকার পরামর্শ দিয়েছেন। 30টা ওড্রাফ দল সহিত জল সম্পদ, স্বাস্থ্য, কৃষি, পূর্ত, খাদ্য যোগান বাগির বিভাগ জরুরীকালীন পরিস্থিতির সমীক্ষা করেছেন। এসবু বিভাগ মানুষ এসওপিকে কড়াকড়ি ভাবে পালন করবার, কন্ট্রোল রুমকে সক্রিয় করবার আউ ঠিক সময়তে সূচনা প্রসার করবার লাগি মুখ্য শাসন সচিব শ্রীমতী গর্গ নির্দেশ দিয়েছেন। রূপান্তরণ করি সহরী প্রশাসন ক্ষেত্রটি নিজর জাতীয় নেতৃত্বকে অতকা বরকস করিকি ওড়িশা সরকার গলাকাল নয়াদিল্লিন হয়েথিবা অর্বান চ্যালেঞ্জ ফন্ডর পহেলা জাতীয় এপেক্স কমিটি বৈঠকটি গোটে মহত্বাকাঙ্ক্ষী আইবা পিঢ়ির সহরী বিকাশ রোডম্যাপ উপস্থাপন করেছেন। কেন্দ্র গৃহ নির্মাণ আও সহরী ব্যাপার মন্ত্রী মনোহর লাল খট্টরক অধ্যক্ষতায় হয়েথিবা বৈঠকটি ওড়িশা তরফ বিভাগর অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাড়ি ইউসিএফ ঢাঞ্চাটি 5000 কোটি নু অতকা টঙ্কার 5টা মুখিয়া সহরী ভিত্তিভূমি প্রকল্প প্রদর্শিত করে। ওড়িশার বিকাশমুখী সহরী মডেলকে জাতীয় এপেক্স কমিটি প্রশংসা করবার সহ ইটাকে সমন্বিত সহরী রূপান্তরণ মডেল বলে কহিছন। গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র গলাকাল সম্বলপুর গস্ততি আসিকি সম্বলপুর মহানগর নিগমর বৈঠকটি যোগ দিয়ে ভিন ভিন কামর সমীক্ষা করেছেন। বৈঠকটি মহানগর নিগম আও অলগা পৌরাঞ্চলর বিকাশমূলক কামর অগ্রগতি বাবদে আলোচনা করা যাইতলা। পিএমএওয়াই সহরাঞ্চল, মধুবাবু পেনশন, গরিমা যোজনা, পানীয় জল, সুয়েরেজ, স্মার্ট এলইডি স্ট্রিট লাইট, আহার কেন্দ্র আও ক্রুড প্রকল্প সহিত মহানগর নিগম ইলাকান বর্ষা পাই নিষ্কাশন আও এফোর্ডেবল হাউসিং প্রজেক্ট উপরে খাস ভাবে আলোচনা করা যাইতলা। সম্বলপুর লাগি ব্যাপক বিকাশ যোজনা 2047 প্রস্তুত করবারকে অনুমোদন করা যাইছে। এই অবসরে মন্ত্রী ভিন ভিন যোজনা অধীনে হিতাধিকারী মানুষ সাহায্য মাটিছন। পুরী শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডার গণ্ঠির 2 নম্বর ক্ষেপর 2 নম্বর দিনর কাম গলাকাল শেষ হয়েছে। উপরবেলা 3:40 দল মন্দির ভিতরকে যাইলে 4:27 গণ্তি কাম মূল হয়েকি পাখাপাখি 4:18 তক চালি গলাকালকে মিশাইকি মোট 6 দিন গণ্তি কাম করা যাইছে। সবু অলঙ্কার মানুষ চিহ্নট করা যাইকি কপড়াটি রখিকি স্টিল বাকস আ সিন্ধুক ভিতরে সুরক্ষিত ভাবে বন্ধ করা যাচ্ছে। এই মাসে আউ 7 দিন গণ্তি কাম করা যা। জুন মাসে স্নান পূর্ণিমা আগুনু বিল গণ্তি কাম বলে শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাড়ি সূচনা দিয়েছেন। মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত ওড়িশা শিক্ষক যোগ্যতা পরীক্ষা ওটিইটি 2026 আইবা জুন 21 তারিখ দিন হবা। পরীক্ষার পহেলা পেপর সকাল 9 বজে নু 11 বজে তক আউ 2 নম্বর পেপর দ্বিপর 2 বজে নু মূলিকি উপরবেলা 4:30 বজে তক হবা। পরীক্ষা লাগি আবেদন করিথিবা পরীক্ষার্থী জুন 9 তারিখ নু বোর্ড ওয়েবসাইট নু তাঙ্কর এডমিট কার্ড ডাউনলোড করিপারবে বলে বোর্ড তরফ সূচনা দিয়াযাইছে। ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ তরফ ওড়িশা সঙ্গীত নাটক একাডেমী আও সংস্কার ভারতী ওড়িশা তরফ আয়োজিত লোকরঞ্জনী সাংস্কৃতিক কার্যক্রম গলা 11 তারিখ নু বরগড় যদুমণি প্রধান প্রেক্ষালয়ন মূল হয়েছে। উদ্ঘাটনী সমারোহটি সাংসদ প্রদীপ পুরোহিত যোগ দিয়েথিবার বেলে 2 নম্বর সঞ্জে পৌর পরিষদ অধ্যক্ষ কল্পনা মাঝি, পদ্মশ্রী ভাগবত প্রধান আও পদ্মশ্রী হলধর নাগ উপস্থিত থিলে। আজ উদযাপিত হেবারকে থিবা কার্যক্রমটি কলাকার মানে ভিন ভিন লোকনাচ আও আদিবাসী নাচ পরিবেশন করুছন। সুবর্ণপুর জেলাপালঙ্ক সম্মেলনী কক্ষন ওড়িয়া ভাষাটি সরকারি কাম করবার লাগি 2 দিনিয়া প্রয়োগাত্মক প্রশিক্ষণ শিবির মূল হয়েছে। জেলাপাল ডক্টর নৃপরাজ সাহুঙ্কর অধ্যক্ষতায় হয়েথিবা শিবিরটি জেলাস্তরীয় অধিকারী আও কর্মচারী মানে ভাগ নেইছন। ওড়িয়া ভাষাটি কাম করবাটা আমার লাগি গর্বর বিষয় আয় আও সুবর্ণপুর জেলা ইতি রাজ্যর প্রতিনিধিত্ব করবা বলে জেলাপাল কহিছন। ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগ তরফ হয়েথিবা এই শিবির রাজ্যে 8 নম্বর জেলা

ভাবে সুবর্ণপূর্ণ আয়োজিত হয়েছে। কলাহান্ডি জিল্লাকে বাল্য বিবাহ মুক্ত করবার লক্ষ্য থেকে গলাকাল জিল্লা স্তরীয় টাস্কফোর্স বৈঠক হয়েছে। অতিরিক্ত জিল্লাপাল তন্ময় কুমার দরওয়ানঙ্ক অধ্যক্ষতায় হয়েছে বৈঠকটি জিল্লা কার্যখসড়া অনুমোদন সহিত বাল্য বিবাহ রোকবার, কিশোরীমানঙ্ক সুরক্ষা, শিক্ষার্থী সহভাগিতা আও অবহেলিত ছুয়ামানঙ্কু সরকারি যোজনামানকে সামিল করবারকে রণনীতি তৈয়ার করবার উপরে আলোচনা করা যাইছে। এছিন আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 মিনিট থি। জুহার।

শ্রোতাবন্ধু, কথা হেউ হেউ সময় কে শীঘ্র পাখে আসা জনাপড়ানি, তবে কার্যক্রম এইটি রক্ষা পড়ব। কার্যক্রম সম্পর্কিত মতামত দেওয়া ঠিকাটি হচ্ছে চিঠি পাইছ কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি, পিন নম্বর 7660001, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8895999।

শক্তি মানে তুন্ধে বেগে বিশ্বামী তো আশ্রমরে প্রস্ফুটিত পুষ্প হরণ করিব পূজা বিঘ্ন করবারে তোরা হই ত্রিশক্তি গমিলে পশুবন পুষ্পবনে পুষ্প আহরণে বন্ধন ঘরিলে তপধন মন্ত্র

গণেশ পুমনে মনে ধ্যান করে রথ হে ভবানী পুত্র বলি ভাব দেবতা মানে ভবানী পুত্র গণেশঙ্কু ধ্যান কলে বিঘ্ন ধ্বন্ত নিবারণ এই কতরণী বিঘ্না কবি হব্য বাটে বিঘ্ন ব্যাল কুড়া ভীমান গরুড় বিঘ্ন হব পঞ্চানন বিঘ্ন তুঙ্গগিরি প্রবেদন কবি বিঘ্নাম বুধি বাড়ব বিঘ্না ভূ ভগন প্রচন্ড পবন বিঘ্নেশ্বরে তাপরে গজানন কণ কলে দেবতাঙ্ক বাণী শুনি গজানন বিঘ্ন নিবারণ কলে সতর যতম ত্রিশক্তি নারী রূপ করি পঠাইলে শক্তি মানে তুমে দেবে বিশ্বামিত্র আশ্রমে সে প্রফুটিত পুষ্প হরণ করিব পূজা বিঘ্ন করবারে সে অতি পড়া হই ত্রিশক্তি গমিলে পশুবন পুষ্পবনী পুষ্প আহরণে বন্ধন হইলে তপধন মন।

সিদ্ধ না বিস্তৃত দানরাজির অন্তর্মদা শৈব ভূপেন্দ্র। রাজা অলঙ্কার পত্র ত্যাগ করি কাশী ক্ষেত্রে ভিক্ষা করিবে নাই তো? শ্রমিক হবা গলা বেলকু হস্তির মস্ত করে সিন্দুর ন দেই তাকু অমারিসজ ন কলে মধ্য তার মস্তকরে এক মদ বাড়ি থিবা দ্বারা সে শোভাবন্ত হুয়ে যেপরি রাজাঙ্ক রূপলক্ষণ তাঙ্কু মধ্য ধিকার কলা কেহি তাকু লক্ষ্য কলে নেই। হ্যাঁ সেঠু রাজা কহিলে সব্যরানী পুত্রটি নেইকরি বাপ ঘরকু যা, রানী কোন কহিলে বললে পত্র

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট?
1: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: Akashwani at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: শ্রোতা বন্ধু, আপনি শুনছেন কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর। এথর দ্বৈতকণ্ঠের শিল্পী হলে লোপিতা মিশ্র এবং বিজয় কুমার মিশ্র। গীত রচনা করেছেন শিবকুমার রথ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে শুণন্তু গীতিকার দেবেন্দ্র দাসক গীত রচনা এবং এই গীতটি গাইছেন প্রণব কিশোর পটনায়ক।

0: আকাশবাণী ভবানী পাটনা। এথর শুনন্তু কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা।
1: আমি যদি চাষবাস নে অধিক লাভ পাইবাকে চাহুছু বেলে আমকে নয়া নয়া উপায় মানে ইতিলাই

0: trading around 6.4% higher at 2,96,821 rupees per kilogram, according to latest reports. The government has raised the import duty, including cess, on gold and silver from 6% to 15%. Prime Minister Narendra Modi has significantly reduced the size of his convoy during recent domestic visits while retaining all essential security arrangements mandated under the Special Protection Group SPG protocols. According to sources, the reduction in the number of vehicles in the Prime Minister's convoy was implemented during his recent visits to Gujarat and Assam. Prime Minister Narendra Modi will embark on a six-day visit to the United Arab Emirates, UAE, the Netherlands, Sweden, Norway and Italy on Friday. Briefing media in New Delhi this evening, Secretary West of the Ministry of External Affairs, Sibi George, informed that on the first leg of his five-nation visit, Mr. Modi will reach UAE on Friday, where he will meet President Sheikh Mohammed bin Zayed Al Nahyan. He said the two leaders will exchange views on bilateral issues, in particular energy cooperation. And with that, we end this news bulletin.
1: सुनिले प्रथमे हिंदी और परे परे इंग्रजी रे संवाद रिले करी प्रचार करलु आकाशवाणी दिल्ली केंद्र रु आकाशवाणी भवनी पटना श्रोता बंधु एथरो असंत सुनिनेबा कार्यक्रम संपर्कित सूचना ता पूर्वरु एई छोटो विज्ञापन विरति
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট
3: তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রম সম্পর্কিত সূচনার প্রথমে চলিত অধিবেশন সম্পর্কে, চলিত অধিবেশনের সন্ধ্যা 6:30 রয়েছে সমন্বিত কার্যক্রম উজ্জ্বল আম দেশ, রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। সন্ধ্যা 7:25 শুনেপারে জেলা হালচাল ক্রমে নয়াগড় জেলা সম্পর্কে রিলে করে শুনেব আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস কার্যক্রম রয়েছে সন্ধ্যা 7:30। আজ এথিরে লাইভ ফোন কার্যক্রম গীত ও গজল শুনেপারে রাতে 8:00 পরিবেশন করবে শিল্পী কবিতা সেট। রাতে 8:15 শুনবে আঞ্চলিক গীতক্রমে কতোটি কলাহাণ্ডিয়া গীত পরিবেশন করবে শিল্পী ক্ষীর সিন্ধু নায়ক ও সাথী। রাতে 8:30 স্পোর্টস গান, রাতে 9:15 স্পটলাইট, এবং রাতে 9:30 চর্চাকা বিষয় হ্যাঁ। এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর। হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব রাতে 10:00। রাতে 10:30 শুনবে শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শাস্ত্রীয় গায়ন, এতে শুনবে রাগ পুরিয়া, পরিবেশন করবে শিল্পী উস্তাদ বিলায়ত হোসেন খাঁ। এথর আসন্তকালের প্রথম অধিবেশন সম্পর্কে, আসন্তকালি প্রথম অধিবেশনরে সকাল 6:10 শুনবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। শিল্পী মানে হলে বেণুধর সুবুদ্ধি, রীনারাণী প্রধান, গোপীনাথ মহাপাত্র, শঙ্কর প্রসাদ দত্ত ও মমতা মিশ্র। চেতনা চিন্তন রয়েছে সকাল 6:30। শ্রীমদ ভাগবত শুণবে সকাল 6:35। সকাল 7:25 শুণবে ওড়িয়ার

ছাত্রছাত্রীমানে ডিজি লকর ও উমঙ্গ আপ জরিয়ারে মধ্য পরীক্ষা ফল জানিপারিবে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উত্তীর্ণ হয়েথিবা ছাত্রছাত্রীমানঙ্কু শুভেচ্ছা জনাইছন্তি। পরীক্ষা ফল নির্বিশেষে ছাত্রছাত্রীমানে দৃঢ় আত্মবিশ্বাসর সহ প্রতিটি আহ্বানকু সামনা করি আগুকু বড়িয়া পাই মুখ্যমন্ত্রী পরামর্শ দেইছন্তি। প্রতিভাবান যুবপিঢ়ি হি সমৃদ্ধ ওড়িশার সারথি হেবে বলি শ্রী মাঝি কইছন্তি। ওড়িশা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সিএচএসই দ্বারা পরিচালিত যুক্ত দুই পরীক্ষা ফল আসন্তা সপ্তাহে প্রকাশ পাইব বলে পরিষদ পক্ষরু সূচনা দিয়া যাইছি। চলিত বর্ষ গোটিয়ে দিনরে কলা বিজ্ঞান বাণিজ্য ও ধন্দামূলক পাঠ্যক্রম পরীক্ষা ফল প্রকাশ পাইব। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র বেঙ্গালুর স্থিত ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এবং ইসরো স্যাটেলাইট ইন্টিগ্রেশন অ্যান্ড এস্টাবলিশমেন্ট পরিসরকু বুলি দেখিছন্তি। মন্ত্রী ইসরোর বৈজ্ঞানিক অধিকারীমানঙ্ক সহ ওড়িশারে বিপর্যয় পরিচালনা, খাদ্য সুরক্ষা তদারক এবং প্রাকৃতিক সম্পদর স্থিতাবস্থার মানচিত্র প্রস্তুতি ক্ষেত্রে উপগ্রহ তথ্য প্রদান সম্পর্কে আলোচনা করেছিলেন। মন্ত্রী এই সময় ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থা, নাভিগেশন স্যাটেলাইটগুলির জটিল সংযোগীকরণ তথা নিরীক্ষণ প্রক্রিয়া সম্পর্কে অবগত হয়েছিলেন। ওড়িশা মাধ্যমিক শিক্ষা পরিষদ দ্বারা পরিচালিত ওড়িশা শিক্ষক যোগ্যতা পরীক্ষা ওটিইটি আসন্তা মাস 21 তারিখে অনুষ্ঠিত হব। সকাল 9টারু 11:30 পর্যন্ত প্রথম পত্র এবং অপরাহ্ন 2টারু 4:30 পর্যন্ত দ্বিতীয় পত্র পরীক্ষা হব। পরীক্ষা পাই আসন্তা মাস 9 তারিখরু বোর্ড ওয়েবসাইট bscodisha.nic.in রু পরীক্ষার্থী মানে ডাউনলোড করিবা পাই বোর্ড পক্ষরু বিজ্ঞপ্তি জারি করা যাইছি। কেন্দুঝরে জিলাস্তরীয় মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা মুখ্য অতিথি ভাবে যোগদে কইছন্তি, এই বিবাহ কার্যক্রম নারী সশক্তিকরণ ও সামাজিক সুরক্ষাকে অধিক শক্তিশালী করিবারে অধিক সহায়ক হব। যোজনা অনুসারে প্রত্যেক কন্যাঙ্ক ব্যাঙ্ক খাতায় 45,000 টাকা জমা করা সহ 60,000 টাকা ব্যয়ের এই বিবাহ সম্পন্ন করা যাইছে। সুবর্ণপুর জেলার গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতরাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে নূতন জেলা পঞ্চায়েত সাধনা কেন্দ্রকে পঞ্চায়েতরাজ ও পানীয় জল মন্ত্রী রবি নারায়ণ নায়ক উদ্ঘাটন করেছেন। 2 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয় অটকলের নির্মাণ করা যাইথিবা এই কেন্দ্র পঞ্চায়েত স্তরের উন্নতিমূলক কার্যক্রমের সঠিক রূপায়ণ সহ লোকমানঙ্কু সরকারি যোজনা সম্পর্কে সূচনা ও প্রশিক্ষণ প্রদান করিব। দেবগড় জিলাপাঙ্ক বিকাশ ভবন সম্মিলনী কক্ষে বেটি বচাও বেটি পড়াও জিলাস্তরীয় সমন্বয় সমীক্ষা বৈঠক জিলাপাল কবীন্দ্র কুমার সাহুঙ্ অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে যাই। বাড়িকা সুরক্ষা সেমানকু সশক্ত করা জেলা শিশু সুরক্ষা ইউনিট কার্য করা উপরে জিলাপাল গুরুত্বারোপ করেছেন। গঞ্জাম জিলা পরিষদ সম্মিলনী কক্ষে জিলাস্তরীয় প্রাকৃতিক বিপর্যয় কমিটির প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। নদী বন্ধ সমুদ্র তট সুদৃঢ়ীকরণ, বন্যা সময় তলিয়া অঞ্চলের লোককে সুরক্ষিত স্থানান্তরণ ব্যবস্থা, জল নিষ্কাশন, পানীয় জল ব্যবস্থা আদি বিষয়ে আলোচনা করা। দেবগড় জিলা পরিষদ সম্মিলনী কক্ষে জিলা পরিষদর 10ম বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের বিধায়ক জিলাপাল, জিলা পরিষদ উপাধ্যক্ষ প্রমুখ যোগদে জেলার সামগ্রিক বিকাশ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উপরে গুরুত্বারোপ করে এথিসহ বিভিন্ন যোজনার কার্যান্বয়ন সম্পর্কে আলোচনা হয়েছিল। রায়গড়া ব্লক সদ্ভাবনা সভাগৃহ পরিসরের ব্লকস্তরীয় জনশুনানি শিবির অনুষ্ঠিত হয়ে যাই। অতিরিক্ত জিলাপাল বিভিন্ন অভিযোগর শুনানি করে তুরন্ত সমাধান করা বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছিলেন। নয়াগড় জিলা প্রশাসন পক্ষরু সর্দার বল্লভভাই পটেল 150তম জয়ন্তী উৎসব পালন অবসরে নয়াগড়ে সাইক্লোথন ও মারাথন র্যালি আয়োজন করা। জিলা স্টাডিয়ামু মারাথন আরম্ভ হয়ে নয়াগড় স্বয়ংশাসিত মহাবিদ্যালয় পর্যন্ত যাই। কার্যক্রমে 200রু অধিক যুবক যুবতী অংশগ্রহণ করে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে কালবৈশাখী জনিত বর্ষা যোগু রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় 24টি জেলাকু পাণিপাগ কেন্দ্র পক্ষরু সতর্ক সূচনা জারি করা যাইছে। মুখ্য সংবাদ পুনিথরে। কেন্দ্র ক্যাবিনেটরে 14টি খরিফ ফসলর সর্বনিম্ন সহায়ক মূল্য বৃদ্ধি পাই নিষ্পত্তি। উপযুক্ত শিক্ষা পদ্ধতি যুবপিঢ়ি মধ্যে দায়িত্ববোধ ও নাগরিক ভাবনা জাগ্রত করে কহিলে রাজ্যপাল। এবং সিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে 85% ঊর্ধ্ব ছাত্রছাত্রী। আঞ্চলিক সংবাদ আজ এতকি।

0: ব্যবহার করবার কে পরামর্শ দেইছন। দরকারি স্থলে গাড়ি ব্যবহার, সোনা ঘিনবার আর অদরকারি বিদেশ যাত্রা বন্ধ করবার কে ফিল সে পরামর্শ দেইছন। রাইজের লোক আজকা বিদ্যুৎ গাড়ি ইভির ব্যবহার লাগে পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনা নিবেদন করেছেন। ইহাদে দেখা দেওয়া বৈশ্বিক পরিস্থিতি আর শক্তি সংকটর মোকাবিলা লাগে মন্ত্রী শ্রী জেনা নিজে সরকারি বস্তি যা আস করবে বলে গণমাধ্যমটি কইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর আহ্বানটি ইভির ব্যবহার লাগে মন্ত্রী শ্রী জেনা রাজ্যবাসীঙ্কু পরামর্শ দেইছেন। কেন্দ্র সরকারঙ্কর বৈদ্যুতিক গাড়ি চলাচলকে প্রোৎসাহন দেওয়া লাগি মন্ত্রী শ্রী জেনা ইভি উপরে দিয়া যাওয়া সবসিডিকে 2028 মসিয়া তক বড়া যাইথবার বাবদে কইছেন। সাধারণ লোকে অতকানু অতকা বিদ্যুৎ গাড়ি ঘিনবার সাথে পরিবেশ অনুকূল ব্যবস্থাকে মজবুত করবারকে মন্ত্রী আহ্বান দেইছেন।
1: মোর সমস্ত অপিল রহব ওড়িশা জনসাধারণ অপেক্ষা রহব যে প্রধানমন্ত্রী অপিল আছে তাকে আমি কার্যকারী করা লোকর গমনাগমন ইভি গাড়ি যেতে অধিক রু অধিক ব্যবহার করে পারে তাকে সরকার আমার গুরুত্ব যে সবসিডি দৌছে সে সবসিডি সরকারি ঘরোই দুই ইয়ে অধিক রু অধিক ইভি হওয়া আবশ্যক আছে। সরকার তো ইভি গাড়ি কিনা যে সবসিডি দৌছে প্রোৎসাহনজনক ভাবে এ রাশি দৌছে। এ ধাড়ির কথা তেল কম ব্যবহার করতে আমি নিজকে নিজে বুঝেই গোটে গাড়ি যেমন দুইজন যাইপার সহভাগিতা সহিত আমি এই কামকে আগু নেবা।
0: ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবার বদলে আম বস ভাগে সাধারণ পরিবহন সেবার অতকা ব্যবহার করবারকে নাগরিক মানকু মন্ত্রী পরামর্শ দেইছন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার লাগি আবেদন প্রক্রিয়া মূল হয়েছে। ফি বছর সাহসিকতা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ক্রীড়া পরিবেশ আর কলা ও সংস্কৃতি ক্ষেত্রটি উপলব্ধি লাগে 5 বছর নু 18 বছর বয়সের ছুয়ামানকু এই পুরস্কার দিয়া যায়সি। এথিলাগি এবার জুলাই মাস 31 তারিখ তক আবেদন করি হবা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই পরিচালিত ই বছরের 12 শ্রেণী পরীক্ষা ফল আজ বাহারিছে। এতে 85.20% ছাত্রছাত্রী পাস হয়েছেন। results.cbse.nic.in থেকে পরীক্ষা ফল জানাপড়ছে। ছাত্রছাত্রী মানে ডিজি লকর আর উমঙ্গ আপ জরিয়ে ফিল পরীক্ষা ফল জানিপারবে। February 17 তারিখ নু April 10 তারিখ ভিতরে বিজ্ঞান বাণিজ্য আর কলা বিভাগটি 18 লাখ নু অধিকা ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। ওড়িশা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ CHSE পরিচালিত যুক্ত 2 পরীক্ষা ফল এবার হপ্তাহ বাহারবা বলে পরিষদ তরফ সূচনা দিয়া যাইছে। এ বছর গোটে দিনে বাণিজ্য কলা বিজ্ঞান আর ধন্দামূলক পাঠ্যক্রম পরীক্ষা ফল বাহারবা বলে জানাপড়ছে। নিট ইউজি 2026 পরীক্ষা প্রশ্নপত্র প্রঘট ঘটনার তদন্ত লাগি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইর গোটে দল আজ রাজস্থানের জয়পুর পৌঁছিছন। রাজস্থান পুলিশর এসওজি তরফ পাখাপাখি 24 জনকু এ বাবদে পচরা উচরা করা যাইছে। সিবিআই কইছে পরীক্ষাটি হইতবা অনিয়মিততা আর প্রশ্নপত্র লিক অভিযোগ সহিত এই ঘটনাটি কেনসি অপরাধিক ষড়যন্ত্র ঠকাই প্রমাণ নষ্ট করবার আর সার্বজনীন পরীক্ষাটি অসাধু উপায় অবলম্বন নিবারণ আইন 2024 অনুসারে তদন্ত করা যাবে। সারা দেশে ই মাস 3 তারিখ দিনে জাতীয় পরীক্ষণ সংস্থান NTA তরফ নিট ইউজি 2026 পরীক্ষা করা যাইছিল। এতে 22 লাখ নু অধিকা ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহিত যুব ব্যাপার আর ক্রীড়া মন্ত্রণালয় মায় ভারত প্ল্যাটফর্মটি বিকশিত গ্রাম 2024 অধীনটি জাতীয় স্তরীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করুছে। পহেলা ক্ষেপে যুবগোষ্ঠীঙ্কু সিমনা গাঁর কার্যক্রমটি নিয়োজিত করবার লাগি স্থির করা যাইছে। সারা দেশে কুইজ প্রতিযোগিতা এবার 20 তারিখ তক চলবা। ভিন্ন ভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলর 500 নু অধিকা মায় ভারত স্বেচ্ছাসেবী এটি ভাগ নেউছন। সিমনা গাঁ মানকর পরিবর্তন স্থানীয় সংস্কৃতি পরিবেশ সচেতনতা আর অঞ্চলমানকু বরকস করবার লাগি এটি লক্ষ্য রখা যাইছে। ওড়িয়া সাহিত্যটি আধুনিকতার প্রবর্তক বিশিষ্ট কবি আর জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা সচিদানন্দ রাউতরায়ঙ্কর জয়ন্তী অবসরে রাজ্যবাসী শ্রদ্ধাঞ্জলি জনাউছন। তাঙ্কর কালজয়ী রচনা বাজি রাউত পল্লীশ্রী আর ছোট মোর গাঁটি আজ ভি লোকর মন ভিতরে স্বদেশ প্রেম আর মাটির লাগে মমতা ভরি দেশে। ওড়িয়া ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করবারটি তাঙ্কর অবদান সবুদিন স্ফূর্তা হয়েকি রহবা। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিশিষ্ট সাহিত্যিক সচিদানন্দ রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাইকি কইছেন তাঙ্কর কালজয়ী রচনা ওড়িয়া জাতির সাংস্কৃতিক চেতনাকে বঢ়াবার সহিত ভাষা ও সাহিত্যর ভিত্তিভূমিকে আহরি বরকস করিছে। বলাঙ্গীর কটাবাঞ্জির আঘর বিধায়ক আয়ুব খানকর আজ 78 বছর বয়সে পরলোক হয়ে যাইছে। কাউন্সিলর রাজনীতি মূল করতে স্বর্গত খান

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমরে প্রথমে কাহি গলা তোর রূপার পাঞ্জিল, ଶିଳ୍ପୀ କ୍ଷୀରସିନ୍ଧୁ ନାୟକଙ୍କ କଣ୍ଠରୁ।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর বর্তমান পরিবেশিত হচ্ছে হিন্দি কথাচিত্রর গীত। কার্যক্রমের পরবর্তী গীতটি এক ফুল দো মালি কথাচিত্রর তুজে সুরজ বলু ইয়া চাঁদ। গীত রচনা প্রেম ধবন, সঙ্গীত রবি, কণ্ঠদান করেছেন মান্না ডে।